বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ।

0: ꯈꯥꯡꯌꯦꯝꯕꯝ ꯑꯣꯡꯕꯤ ꯂꯩꯃꯇꯣꯝꯕꯤ ꯗꯦꯕꯤꯅ ꯁꯛꯄ ꯈꯨꯅꯨꯡ ꯏꯁꯩ ꯁꯤꯡꯀꯨꯝ ꯁꯩꯊꯥꯔꯣꯜ ꯉꯁꯤꯒꯤ ꯊꯧꯔꯝꯒꯤ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯇꯥꯃꯤꯟꯅꯔꯦ ꯇꯥꯇꯣꯟ
1: ꯇꯥꯖꯔꯦ
0: ꯊꯧꯔꯝꯒꯤ ꯑꯔꯣꯏꯕꯁꯤꯗꯤ ꯇꯥꯇꯣꯟ ꯅꯅꯥꯎꯅ ꯊꯧꯔꯝ ꯍꯧꯗꯣꯛꯆꯕꯗ ꯅꯤꯡꯁꯤꯡꯖꯈꯤꯕ ꯌꯨꯝꯁꯀꯩꯁ ꯅꯨꯃꯤꯠ ꯈꯨꯗꯤꯡꯒꯤ ꯈꯨꯟꯖꯥꯁꯤꯡꯅ ꯍꯪꯕꯤꯔꯛꯄ ꯋꯥꯍꯪꯁꯤꯡꯒꯤ ꯄꯥꯎꯈꯨꯝ ꯄꯤꯕꯒꯤ ꯊꯧꯔꯝ ꯊꯝꯖꯔꯤ ꯂꯧꯎ ꯁꯤꯡꯎ ꯃꯅꯥꯃꯁꯤꯡ ꯑꯃꯗꯤ ꯃꯍꯩ ꯃꯔꯣꯡ ꯊꯥꯔꯤꯕ ꯂꯧꯃꯤꯁꯤꯡꯅ ꯍꯪꯕꯤꯔꯛꯄ ꯋꯥꯍꯪꯁꯤꯡꯒꯤ ꯄꯥꯎꯈꯨꯝ ꯄꯤꯕꯤꯅꯕꯒꯤꯗꯃꯛ ꯉꯁꯤ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯁ꯭ꯇꯨꯗꯤꯑꯣꯗ ꯂꯦꯡꯁꯤꯟꯗꯨꯅ ꯂꯩꯕꯤꯔꯤꯕ ꯑꯁꯤ ꯗꯣꯛꯇꯔ ꯔꯣꯃꯤꯂꯥ ꯑꯀꯣꯏꯖꯝ ꯗꯤꯄꯨꯇꯤ ꯗꯤꯔꯦꯛꯇꯔ ꯑꯣꯐ ꯏꯟꯁꯇ꯭ꯔꯛꯁꯟ ꯁꯦꯟꯇ꯭ꯔꯦꯜ ꯑꯦꯒ꯭ꯔꯤꯀꯜꯆꯔ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤ ꯏꯝꯐꯥꯜꯅꯤ
1: ꯑꯍꯣꯏ
0: ꯑꯗꯨꯗꯤ ꯇꯥꯇꯣꯟ ꯈꯨꯟꯖꯥꯁꯤꯡꯅ ꯍꯪꯕꯤꯔꯛꯄ ꯋꯥꯍꯪꯁꯤꯡ ꯑꯁꯤ ꯃꯊꯪ ꯃꯊꯪ ꯄꯥꯊꯣꯛꯆꯅꯕꯒꯤ ꯇꯥꯟꯖꯥ ꯑꯗꯨ ꯑꯃꯨꯛꯇꯪ ꯂꯧꯖꯒꯦ
1: ꯐꯅꯤ ꯐꯅꯤ
0: ꯑꯍꯥꯟꯕ ꯃꯛꯇꯗ ꯉꯁꯤꯒꯤ ꯌꯨꯝꯁꯀꯩꯁ ꯅꯨꯃꯤꯠ ꯈꯨꯗꯤꯡꯒꯤ ꯈꯨꯟꯖꯥꯁꯤꯡꯅ ꯍꯪꯕꯤꯔꯛꯄ ꯋꯥꯍꯪꯁꯤꯡꯒ꿤 ꯄꯥꯎꯈꯨꯝ ꯄꯤꯕꯤꯅꯕꯒꯤꯗꯃꯛ ꯁ꯭ꯇꯨꯗꯤꯑꯣꯗ ꯂꯦꯡꯁꯤꯟꯗꯨꯅ ꯂꯩꯕꯤꯔꯤꯕꯤ ꯗꯣꯛꯇꯔ ꯔꯣꯃꯤꯂꯥ ꯑꯀꯣꯏꯖꯝ ꯗꯤꯄꯨꯇꯤ ꯗꯤꯔꯦꯛꯇꯔ ꯑꯣꯐ ꯏꯟꯁꯇ꯭ꯔꯛꯁꯟ ꯁꯦꯟꯇ꯭ꯔꯦꯜ ꯑꯦꯒ꯭ꯔꯤꯀꯜꯆꯔ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤ ꯏꯝꯐꯥꯜꯕꯨ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯈꯨꯡꯒꯪꯒꯤ ꯊꯧꯔꯝꯒꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯇꯔꯥꯝꯅ ꯑꯣꯛꯆꯔꯤ
2: ꯃꯌꯥꯝꯕꯨꯁꯨ ꯇꯔꯥꯝꯅ ꯑꯣꯛꯆꯔꯤ
0: ꯗꯣꯛꯇꯔ ꯉꯁꯤꯒꯤ ꯑꯍꯥꯟꯕ ꯄꯥꯊꯣꯛꯆꯔꯤꯕ ꯋꯥꯍꯪ ꯑꯁꯤ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯈꯨꯡꯒꯪꯒꯤ ꯊꯧꯔꯝ ꯄꯨꯕꯤꯔꯤꯕ ꯇꯥꯇꯣꯟ ꯑꯃꯗꯤ ꯑꯦꯛꯁꯄꯥꯔꯠꯄꯨ ꯏꯀꯣꯛ ꯅꯣꯟꯅ ꯈꯨꯔꯨꯝꯖꯔꯤ ꯀꯥꯏꯈꯨꯝꯅꯕ ꯎꯠꯆꯔꯤ ꯍꯥꯏꯅ ꯍꯧꯕꯤꯔꯛꯂꯒ ꯋꯥꯍꯪ ꯍꯪꯕꯤꯔꯛꯂꯤꯕ ꯃꯤꯑꯣꯏ ꯑꯁꯤ ꯈꯥ ꯅꯥꯎꯔꯦꯝ ꯂꯩꯀꯥꯏꯗꯒꯤ ꯃꯍꯦꯟꯗ꯭ꯔ ꯋꯥꯡꯈꯦꯝꯆꯥꯅꯤ ꯍꯪꯕꯤꯔꯛꯂꯤꯕ ꯋꯥꯍꯪ ꯑꯁꯤꯅ ꯃꯩꯇꯩ ꯃꯣꯔꯣꯛ ꯑꯁꯦꯡꯕꯗꯨ ꯐꯩꯗꯣꯝ ꯑꯅꯤꯈꯛ ꯊꯥꯖꯩ ꯑꯗꯨꯕꯨ ꯂꯥꯏꯕꯛ ꯊꯤꯕꯗꯤ ꯅꯣꯡꯃ ꯅꯣꯡꯃꯒꯤ ꯂꯦꯞꯀꯪ ꯀꯪꯁꯤꯜꯂꯛꯂꯦ ꯐꯨꯛꯇꯨꯅ ꯌꯦꯡꯕꯗꯁꯨ ꯃꯔꯥ ꯆꯠꯂꯝꯗꯕ ꯊꯦꯡꯅꯖꯩ ꯃꯁꯤꯕꯨ ꯀꯔꯤꯗꯒꯤꯅꯣ ꯃꯌꯦꯛ ꯁꯦꯡꯅ ꯇꯥꯛꯄꯤꯔꯛꯂꯒꯗꯤ ꯄꯨꯟꯁꯤꯒꯤ ꯀꯥꯎꯖꯔꯣꯏ ꯍꯥꯏꯕꯤꯔꯛꯄꯅꯤ
2: ꯍꯣꯏ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯩꯇꯩ ꯃꯣꯔꯣꯛ ꯅꯠꯇ꯭ꯔꯒꯁꯨ ꯑꯇꯣꯞꯄ ꯃꯣꯔꯣꯛ ꯊꯥꯕꯗꯁꯨ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯨꯡꯁꯥ ꯃꯨꯛꯁꯥꯗꯒꯤ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯃꯇꯝꯒꯤ ꯋꯦꯗꯔꯁꯦꯀꯣ ꯅꯨꯡꯁꯥ ꯃꯨꯛꯁꯥ ꯑꯗꯒꯤ ꯅꯣꯡ ꯑꯃꯨꯛꯁꯨ ꯇꯧꯕꯁꯤꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯩꯗꯣꯝꯁꯤꯒꯤ ꯃꯔꯛꯇ ꯍꯧꯔꯤꯕ ꯃꯣꯔꯣꯛ ꯄꯥꯝꯕꯤꯁꯦ ꯑꯗꯨ ꯃꯊꯟꯗ ꯂꯦꯞꯀꯪ ꯀꯪꯉꯛꯄ ꯈꯨꯏꯊꯔꯛꯄ ꯑꯗꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯐꯨꯛꯑꯒ ꯌꯦꯡꯕ ꯃꯇꯝꯗ ꯃꯔꯥ ꯌꯥꯎꯔꯝꯕ ꯌꯥꯏ ꯌꯥꯎꯔꯝꯗꯕ ꯌꯥꯏꯀꯣ ꯑꯗꯨ ꯃꯁꯤꯒꯤ ꯃꯔꯝꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯃꯔꯝꯕꯨꯗꯤ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯂꯩꯈ꯭ꯔꯦ ꯀꯩꯒꯤꯅꯣꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯣꯔꯛꯑꯒ ꯃꯥꯒꯤ ꯃꯔꯥꯗꯨ ꯀꯛꯊꯠꯂꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯕꯦꯛꯇꯔꯤꯌꯥꯅ ꯊꯣꯛꯍꯜꯂꯤꯔꯥ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯐꯪꯒꯁꯅ ꯊꯣꯛꯍꯜꯂꯤꯔꯥ ꯍꯥꯏꯕꯗꯨ ꯆꯦꯛ ꯇꯧꯕꯗꯤ ꯌꯥꯏꯀꯣ ꯑꯗꯨꯃꯛꯄꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯤꯠꯅ ꯎꯕꯃꯛꯇꯤ ꯅꯠꯇ꯭ꯔꯕꯅꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯧꯖꯤꯛ ꯇꯧꯕ ꯌꯥꯕꯁꯦ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯀꯃꯟ ꯑꯣꯏꯅ ꯍꯥꯏꯇꯥꯔꯦꯀꯣ ꯑꯌꯥꯝꯕꯅ ꯐꯪꯒꯜ ꯋꯤꯜ ꯀꯨꯝꯕꯁꯦ ꯌꯥꯝꯅ ꯍꯥꯏꯕꯗꯤ ꯈꯨꯏꯗꯔꯀꯥꯟꯗ ꯍꯦꯛꯇ ꯀꯪꯈꯤꯕꯁꯦ ꯁꯤ ꯌꯥꯝ ꯇꯣꯏꯅ ꯊꯣꯛꯍꯜꯂꯦ ꯍꯥꯏꯕꯗꯤ ꯅꯨꯡꯁꯥꯁꯦ ꯈꯪꯁꯥ ꯁꯥꯔꯀꯥꯟꯗ ꯃꯥꯏ ꯇꯦꯝꯄꯔꯦꯆꯔꯁꯦ ꯌꯥꯝꯅ ꯋꯥꯡꯈꯠꯂꯨꯔꯀꯥꯟꯗ ꯑꯃꯨꯛ ꯃꯣꯏꯆꯔꯁꯦ ꯑꯃꯨꯛ ꯍꯦꯟꯒꯠꯂꯛꯄꯀꯣ ꯑꯗꯨ ꯃꯣꯏꯆꯔꯗꯣ ꯑꯃꯨꯛ ꯈꯪ ꯇꯥ ꯇꯥꯊꯣꯛꯈꯤꯕ ꯅꯨꯡꯁꯥ ꯁꯥꯕꯗꯨꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯃꯁꯤꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯃꯥꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄꯥꯝꯕꯤꯒꯤ ꯐꯤꯖꯤꯑꯣꯂꯣꯖꯤꯀꯦꯜ ꯍꯥꯏꯗꯤ ꯗꯤꯁꯑꯣꯔꯗꯔ ꯈꯔꯁꯨ ꯑꯗꯨꯝ ꯊꯣꯛꯂꯛꯄ ꯌꯥꯏꯌꯦꯕꯀꯣ ꯍꯥꯏꯗꯤ ꯃꯥꯒꯤ ꯕꯦꯂꯦꯟꯁ ꯇꯧꯕ ꯉꯝꯃꯛꯇꯕꯗꯣ ꯑꯗꯨꯕꯨ ꯉꯁꯥꯏꯒꯤ ꯃꯔꯥꯁꯦ ꯃꯥꯅ ꯌꯥꯎꯔꯝꯗꯦ ꯍꯥꯏꯕꯅꯤꯅ ꯃꯔꯥꯁꯦ ꯇꯁꯦꯡꯅ ꯂꯣꯏꯅ ꯀꯛꯊꯠꯈ꯭ꯔꯕ꯭ꯔꯥ ꯀꯛꯊꯠꯈꯤ ꯇꯥꯔꯒꯗꯤ ꯇꯤꯟ ꯑꯃꯨꯛ ꯑꯣꯏꯗꯣꯏꯅꯦꯕꯀꯣ ꯑꯗ ꯃꯔꯥꯁꯦ ꯀꯪꯈꯤꯕ ꯍꯥꯏꯗꯤ ꯌꯥꯎꯗꯤ ꯌꯥꯎꯖꯔꯒ ꯃꯔꯥ ꯆꯠꯊꯣꯛꯄ ꯉꯝꯗꯕꯤꯗ ꯀꯪꯈꯤꯕ ꯑꯣꯏꯔꯝ ꯇꯥꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯗꯨ ꯐꯪꯒꯦꯜ ꯋꯤꯜ ꯀꯨꯝꯕꯅ ꯊꯣꯛꯍꯟꯕ꯭ꯔꯥꯅ ꯑꯩꯅ ꯆꯤꯡꯅꯕ ꯑꯃꯗꯤ ꯐꯥꯎꯏꯀꯣ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯟꯒꯦ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯉꯁꯥꯏꯒꯤ ꯈꯨꯏꯔꯛꯏꯕ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯀꯪꯉꯛꯏꯕ ꯄꯥꯝꯕꯤꯁꯦ ꯃꯁꯤ ꯐꯨꯛꯇꯠꯄꯤꯈ꯭ꯔꯣ ꯊꯝꯃꯨꯕꯒꯤꯗꯤ ꯀꯔꯤꯝꯇ ꯀꯥꯟꯅꯔꯔꯣꯏꯕꯀꯣ ꯑꯗꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯔꯛ ꯃꯔꯛꯇ ꯌꯦꯡꯉꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯪꯉꯛꯏꯕ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯈꯨꯏꯗꯔꯛꯏꯕꯁꯤꯡꯗꯣ ꯐꯨꯛꯑꯒ ꯑꯩꯈꯣꯏ ꯃꯩ ꯊꯥꯗꯣꯛꯄꯤꯈ꯭ꯔꯣꯕꯀꯣ ꯑꯗꯨꯒ ꯉꯁꯥꯏꯒꯤ ꯐꯨꯛꯈꯤꯕ ꯀꯥꯡꯈꯨꯟꯁꯦ ꯃꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏ ꯁꯣꯏꯜ ꯗ꯭ꯔꯦꯟꯁꯤꯡ ꯍꯥꯏꯕꯗꯤ ꯀꯣꯄꯔ ꯑꯣꯛꯁꯤꯀ꯭ꯂꯣꯔꯥꯏꯠ ꯀꯥꯏꯅꯒ ꯂꯥꯛꯏꯕ ꯑꯩꯈꯣꯏ ꯀꯦꯃꯤꯀꯦꯜꯁꯦ ꯀꯣꯄꯔ ꯑꯣꯛꯁꯤꯀ꯭ꯂꯣꯔꯥꯏꯠꯁꯦ 50% WP ꯂꯥꯛꯑꯦꯕꯀꯣ ꯋꯦꯇꯦꯕꯜ ꯄꯥꯎꯗꯔ ꯄꯥꯎꯗꯔ ꯑꯣꯏꯅ ꯂꯥꯛꯇꯣꯏꯅꯦꯕ ꯃꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯏꯁꯤꯡ ꯂꯤꯇꯔ ꯑꯃꯗ ꯒ꯭ꯔꯥꯝ 3 ꯂꯧꯕꯤꯔꯦ ꯍꯥꯏꯔꯀꯥꯟꯗ ꯑꯩꯈꯣꯏ ꯉꯁꯥꯏꯒꯤ ꯀꯥꯡꯈꯨꯟ ꯀꯥꯡꯈꯨꯟ ꯈꯨꯏꯗꯔꯝꯃꯤꯕꯗꯣ ꯃꯗꯨꯗꯩꯗꯨꯗ ꯄꯋꯥ ꯃꯨꯛꯀꯤ ꯆꯥꯡꯁꯦ ꯃꯁꯤ ꯍꯩꯖꯤꯟꯕꯤꯕꯀꯣ ꯍꯥꯏꯗꯤ ꯍꯥꯟꯅ ꯂꯣꯏꯅ ꯐꯨꯛꯇꯠꯄꯤꯔꯦ ꯍꯥꯏꯔꯒ ꯃꯁꯤ ꯍꯥꯟꯅ ꯇꯧꯔꯒ ꯑꯝꯇꯪ ꯌꯦꯡꯕꯤꯌꯨ ꯑꯗꯨꯒ ꯍꯥꯏꯗꯤ ꯃꯅꯥ ꯃꯇꯣꯟ ꯈꯔ ꯈꯤꯇꯪ ꯈꯨꯏꯗꯔꯛꯄ ꯌꯥꯎꯔꯛꯇꯥꯔꯒꯗꯤ ꯐꯨꯛꯇꯠꯇꯕꯤꯗ ꯑꯗꯨꯗꯁꯨ ꯑꯗꯨꯝ ꯁꯣꯏꯜ ꯗ꯭ꯔꯦꯟꯁꯤ ꯉꯁꯥꯏꯒꯤ ꯀꯣꯄꯔ ꯑꯣꯛꯁꯤꯀ꯭ꯂꯣꯔꯥꯏꯠꯁꯦ ꯃꯁꯤ ꯍꯩꯊꯔꯒ ꯑꯗꯨꯝ ꯌꯦꯡꯕꯤꯕ ꯌꯥꯏꯀꯣ ꯑꯗꯨꯒ ꯈꯤꯇꯪ ꯐꯒꯠꯂꯛꯑꯦ ꯍꯥꯏꯇ꾥ꯔꯒꯗꯤ ꯅꯨꯃꯤꯠ 7 ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ 10 ꯂꯩꯔꯒ ꯑꯃꯨꯛꯀ ꯑꯃꯨꯛ ꯍꯥꯏꯕꯗꯤ ꯉꯁꯥꯏꯒꯤ ꯀꯦꯃꯤꯀꯦꯜꯁꯦ ꯃꯁꯤ ꯑꯃꯨꯛꯀ ꯁꯣꯏꯜ ꯗ꯭ꯔꯦꯟꯁꯤꯡꯗꯣ ꯑꯃꯨꯛ ꯇꯧꯕꯤꯕ ꯁꯤꯃ ꯇꯧꯕ ꯌꯥꯏ
0: ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯗꯣꯛꯇꯔ ꯃꯊꯪꯗ ꯂꯧꯈꯠꯆꯔꯤꯕ ꯋꯥꯍꯪ ꯑꯁꯤꯅ ꯃꯌꯥꯡ ꯏꯝꯐꯥꯜ ꯑꯅꯤꯂꯣꯡꯕꯤ ꯃꯈꯥ ꯂꯩꯀꯥꯏꯗꯒꯤ ꯂꯥꯏꯁ꯭ꯔꯝ ꯕ꯭ꯔꯣꯖꯦꯟ ꯁꯤꯡꯅ ꯍꯪꯕꯤꯔꯛꯄ ꯋꯥꯍꯪꯅꯤ ꯅꯅꯥꯎꯒꯤ ꯏꯪꯈꯣꯜꯗ ꯇꯣꯔꯕꯣꯠ ꯄꯥꯝꯕꯤ ꯑꯃꯈꯛ ꯊꯥꯖꯩ ꯃꯄꯥꯜ ꯁꯥꯠꯂꯦ ꯃꯍꯩ ꯄꯥꯟꯕ ꯍꯧꯔꯦ ꯑꯗꯨꯕꯨ ꯃꯄꯨꯡ ꯐꯥꯅ ꯆꯥꯎꯗ꯭ꯔꯤꯉꯩꯗ ꯄꯨꯝꯕ ꯍꯧꯔꯦ ꯃꯈꯥ ꯇꯥꯅ ꯑꯇꯣꯞꯄ ꯃꯄꯨꯡ ꯐꯥꯅ ꯆꯥꯎꯗ꯭ꯔꯤꯕꯁꯤꯡꯗ ꯄꯨꯝꯗꯅꯕ ꯃꯍꯩ ꯆꯥꯅꯅꯕ ꯑꯃꯁꯨꯡ ꯃꯄꯥꯜꯁꯤꯡꯁꯨ ꯀꯦꯟꯗꯅꯕ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯆꯦꯛꯁꯤꯟ ꯊꯧꯔꯥꯡ ꯂꯧꯈꯠꯀꯗꯒꯦ ꯍꯥꯏꯕꯤꯔꯛꯄꯅꯤ
2: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯇꯣꯔꯕꯣꯠ ꯃꯥꯏꯔꯦꯟ ꯈꯣꯡꯗ꯭ꯔꯨꯝ ꯊꯕꯤ ꯂꯣꯏꯝꯕꯀꯣ ꯑꯩꯈꯣꯏ ꯃꯣꯏꯈꯣꯏꯁꯦ ꯃꯄꯥꯟꯁꯦ ꯈꯔ ꯁꯥꯔꯒ ꯀꯦꯟꯕ ꯑꯗꯒꯤꯗꯤ ꯃꯥꯒꯤ ꯃꯥꯏ ꯃꯆꯥ ꯍꯥꯏꯗꯤ ꯃꯍꯩꯁꯦ ꯈꯤꯇꯪ ꯊꯤꯟꯇꯣꯔꯀꯥꯟꯗ ꯀꯦꯟꯈꯤꯕ ꯁꯤꯒꯨꯝꯕꯁꯨ ꯌꯥꯝ ꯇꯣꯏꯅ ꯊꯣꯛꯑꯦꯀꯣ ꯍꯥꯏꯕꯗꯤ ꯄꯥꯛ ꯁꯟꯅ ꯊꯥꯈ꯭ꯔꯒꯗꯤ ꯈꯔ ꯑꯃꯨꯛ ꯐꯩꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯣꯟꯗ ꯃꯇꯦꯛ ꯑꯃ ꯀꯩ ꯑꯃ ꯊꯥꯕꯁꯦ ꯑꯍꯥꯟꯕ ꯊꯥꯕꯗꯗꯤ ꯈꯔ ꯃꯥꯁꯦ ꯄꯣꯠꯊꯣꯛꯁꯦ ꯈꯔ ꯊꯣꯛꯀꯟꯗꯦꯕꯀꯣ ꯀꯩꯒꯤꯅꯣ ꯍꯥꯏꯀꯥꯟꯗ ꯉꯁꯥꯏꯒꯤ ꯈꯤꯇꯪ ꯃꯥꯒꯤ ꯃꯍꯩ ꯈꯤꯇꯪ ꯊꯤꯟꯇꯣꯔꯀꯥꯟꯗ ꯃꯄꯥꯟ ꯁꯥꯔꯛꯏꯗꯣ ꯐꯤꯃꯦꯜ ꯐ꯭ꯂꯥꯋꯔ ꯑꯣꯏꯗꯣꯏꯅꯦꯕ ꯍꯥꯏꯗꯤ ꯑꯃꯣꯝꯅꯦꯕꯀꯣ ꯐ꯭ꯂꯥꯋꯔꯁꯦ ꯑꯗꯨꯒ ꯉꯁꯥꯏꯒꯤ ꯃꯀꯣꯛꯇꯒꯤ ꯗꯥꯏꯔꯦꯛ ꯍꯦꯛꯇ ꯂꯩ ꯁꯥꯠꯂꯛꯏꯁꯤꯅ ꯂꯥꯕꯅꯦꯕ ꯃꯦꯜ ꯐ꯭ꯂꯥꯋꯔꯅꯦꯕ ꯑꯗꯨꯅ ꯑꯅꯤꯁꯦ ꯄꯣꯂꯤꯅꯦꯁꯟ ꯇꯧꯕ ꯑꯃ ꯗꯔꯀꯥꯔ ꯇꯥꯗꯣꯏꯅꯦꯕꯀꯣ ꯑꯗꯨꯅ ꯄꯣꯂꯤꯅꯦꯁꯟꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯑꯌꯥꯝꯕꯅ ꯑꯩꯈꯣꯏ ꯈꯣꯏꯒꯨꯝꯕ ꯑꯗꯩ ꯃꯁꯥ ꯃꯊꯟꯗ ꯑꯗꯨꯝ ꯂꯥꯛꯆꯔꯒ ꯑꯗꯨꯝ ꯇꯧꯖꯩꯕ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯥꯛ ꯁꯟꯅ ꯊꯥꯈꯤ ꯇꯥꯔꯒꯗꯤ ꯈꯣꯏ ꯃꯌꯥꯝꯁꯦ ꯂꯥꯛꯑꯀꯥꯟꯗ ꯄꯣꯂꯤꯅꯦꯁꯟꯁꯦ ꯑꯗꯨꯝ ꯃꯁꯥꯅ ꯇꯧꯖꯒꯤꯅꯦꯕ ꯑꯗꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯤꯇꯪ ꯈꯩꯗꯪ ꯄꯥꯝꯕꯤ ꯑꯃ ꯑꯅꯤꯈꯛ ꯊꯥꯕꯒꯤꯗꯗꯤ ꯑꯗꯨꯒꯤ ꯄꯣꯂꯤꯅꯦꯁꯟꯒꯤ ꯐꯦꯁꯤꯂꯤꯇꯤꯁꯦ ꯀꯩꯁꯨ ꯌꯥꯝꯅ ꯂꯥꯛꯇꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯄꯣꯂꯤꯅꯦꯁꯟꯁꯦ ꯂꯥꯛꯇ꯭ꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯃꯍꯤꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯍꯤ ꯄꯥꯜꯂꯦꯕꯨꯗꯤ ꯈꯟꯖꯕ ꯍꯥꯏꯕꯗꯤ ꯃꯄꯥꯟ ꯁꯥꯔꯦ ꯁꯥꯔꯦꯕꯨꯗꯤ ꯍꯥꯏꯕ ꯑꯗꯨꯕꯨ ꯃꯄꯥꯟ ꯁꯥꯔꯤꯕꯗꯣ ꯂꯥꯕ ꯑꯃꯃ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯅ ꯁꯥꯕꯅꯤꯅ ꯃꯗꯨꯗꯒꯤ ꯐꯔꯇꯤꯂꯥꯏꯁ ꯇꯧꯔꯒ ꯑꯅꯤꯗꯣ ꯄꯨꯟꯁꯤꯜꯂꯀꯥꯟꯗ ꯃꯍꯤꯗꯣ ꯂꯥꯁꯇ ꯑꯣꯏꯔꯛꯇꯣꯏꯅꯦꯕꯀꯣ ꯑꯗꯨꯅ ꯉꯁꯥꯏꯒꯤ ꯄꯣꯂꯤꯅꯦꯁꯟ ꯇꯧꯗꯕꯒꯤ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯃꯔꯝ ꯑꯃ ꯑꯃꯨꯛ ꯂꯩꯔꯦꯕꯀꯣ ꯑꯗꯨꯒ ꯑꯇꯣꯞꯄ ꯑꯃꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯉꯁꯥꯏꯒꯤ ꯑꯩꯅ ꯃꯃꯥꯡꯗ ꯀꯩꯅꯣ ꯃꯣꯔꯣꯛꯇꯁꯨ ꯍꯥꯏꯖꯈꯤꯕꯗꯣ ꯅꯨꯡꯁꯥ ꯀꯪꯁꯥ ꯁꯥꯔꯒ ꯑꯗꯒꯤ ꯑꯃꯨꯛꯀ ꯅꯣꯡ ꯁꯟꯕ ꯁꯤꯒꯨꯝꯕꯒꯤ ꯋꯦꯗꯔꯁꯤꯗꯁꯨ ꯃꯥꯒꯤ ꯍꯥꯏꯗꯤ ꯐꯤꯖꯣꯂꯣꯖꯤꯀꯦꯜ ꯏꯝꯕꯦꯂꯦꯟꯁ ꯂꯥꯛꯄꯗꯨꯅ ꯃꯄꯥꯟꯁꯤꯗ ꯑꯣꯏꯅ ꯇꯥꯏꯅꯔꯛꯄ ꯃꯄꯥꯟꯁꯤ ꯄꯨꯕ ꯉꯝꯃꯛꯇꯗꯅ ꯃꯄꯥꯟꯁꯤ ꯄꯣꯠꯊꯣꯛ ꯄꯣꯠꯊꯣꯛ ꯀꯦꯜꯂꯛꯄꯀꯣ ꯁꯤꯒꯨꯝꯕꯁꯨ ꯊꯣꯛꯑꯦ ꯑꯗꯨꯒ ꯍꯥꯏꯗꯤ ꯃꯔꯝꯗꯤ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯂꯩꯈ꯭ꯔꯦꯕ ꯍꯥꯏꯗꯤ ꯃꯄꯥꯟ ꯀꯦꯟꯕꯒꯤ ꯃꯔꯝꯁꯦ ꯀꯩꯒꯤꯅꯣꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯣꯔꯛꯑꯀꯥꯟꯗ ꯌꯦꯡꯉꯀꯥꯟꯗ ꯑꯣ ꯁꯤꯗꯤ ꯇꯤꯟꯅ ꯆꯤꯛꯏꯅꯤ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯇꯤꯟꯅ ꯈꯨꯠꯄꯒꯨꯝꯕ ꯑꯣꯏꯇꯥꯔꯒꯗꯤ ꯑꯣ ꯇꯤꯟꯅ ꯊꯣꯛꯍꯜꯂꯤꯅꯤ ꯍꯥꯏꯕ ꯌꯥꯏꯌꯦꯕꯀꯣ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯃꯅꯥꯒꯨꯝꯕ ꯉꯥꯡꯁꯟ ꯈꯣꯠꯆꯜꯂꯛ ꯇꯧꯔꯗꯤ ꯃꯁꯤ ꯅ꯭ꯌꯨꯇ꯭ꯔꯦꯟ ꯋꯥꯠꯄ ꯈꯣꯠꯄꯒꯤꯅꯦꯅ ꯌꯦꯡꯕ ꯑꯃ ꯌꯥꯏꯌꯦꯕ ꯑꯗꯨꯅ ꯁꯤꯗꯩ ꯃꯄꯥꯟ ꯀꯦꯜꯂꯦ ꯈꯛꯇꯪ ꯍꯥꯏꯕꯅꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯥꯏꯗꯤ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯔꯒ ꯀꯦꯜꯂꯤꯅꯣ ꯍꯥꯏꯕꯒꯤ ꯃꯔꯝ ꯑꯃꯁꯨ ꯈꯪꯕ ꯑꯃ ꯗꯔꯀꯥꯔ ꯇꯥꯏꯌꯦꯕ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯪꯒꯗꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯍꯩ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯃꯄꯥꯟꯁꯦ ꯀꯦꯟꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯦꯠꯂꯒ ꯌꯦꯡ ꯇꯥꯔꯦꯀꯣ ꯃꯈꯣꯏꯒꯤ ꯃꯍꯩꯁꯦ ꯀꯦꯜꯂꯤꯕ ꯍꯦꯛ ꯀꯦꯜꯂꯛꯏꯕ ꯃꯍꯩꯗꯣ ꯀꯩꯒꯨꯝꯕ ꯌꯥꯝꯅ ꯍꯥꯏꯗꯤ ꯄꯦꯠ ꯄꯦꯠꯀ ꯂꯥꯎꯔꯀꯥꯟꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄꯨꯝꯃꯝ ꯇꯥꯔꯒꯗꯤ ꯃꯗꯨ ꯑꯣꯏꯇꯥꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯉꯁꯥꯏꯒꯤ ꯐꯪꯒꯦꯜ ꯏꯟꯐꯦꯛꯁꯟꯒꯨꯝꯕ ꯑꯣꯏꯔꯝꯕ ꯌꯥꯏ ꯍꯥꯏꯅꯁꯨ ꯈꯟꯕ ꯌꯥꯏꯕ ꯑꯗꯨꯅ ꯉꯁꯥꯏꯒꯤ ꯑꯩꯅ ꯃꯃꯥꯡꯗ ꯄꯟꯖꯈꯤꯕ ꯀꯣꯄꯔ ꯑꯣꯛꯁꯤꯀ꯭ꯂꯣꯔꯥꯏꯠꯁꯦ ꯃꯁꯤ ꯌꯥꯝꯅ ꯐꯩ ꯃꯁꯤ ꯑꯗꯨꯝ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯁꯤꯡ ꯂꯤꯇꯔ ꯑꯃꯗ ꯒ꯭ꯔꯥꯝ ꯑꯍꯨꯝꯒꯨꯝꯕ 50% WP ꯗ ꯂꯥꯛꯑꯦꯀꯣ ꯄꯥꯎꯗꯔꯗ ꯃꯁꯤ ꯑꯗꯨꯝ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯥꯞꯊꯣꯛꯄꯤꯕ ꯑꯗꯨꯝ ꯗꯔꯀꯥꯔ ꯇꯥꯏ ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄꯨꯔꯥ ꯄꯥꯝꯕꯤꯁꯦ ꯄꯨꯔꯥ ꯅꯝꯅ ꯀꯥꯞꯊꯣꯛꯄꯤꯕꯀꯣ ꯑꯗꯨꯒ ꯅꯨꯃꯤꯠ 7ꯅꯤ ꯅꯠꯇ꯭ꯔꯒ 10ꯅꯤ ꯃꯨꯛꯀꯤ ꯃꯇꯨꯡꯗ ꯑꯃꯨꯛ ꯍꯟꯅ ꯑꯃꯨꯛ ꯀꯥꯞꯄꯤꯕꯀꯣ ꯑꯗꯨꯒ ꯑꯃꯅ ꯑꯃꯨꯛ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯉꯁꯥꯏꯒꯤ ꯃꯍꯩꯁꯤꯗ ꯍꯨꯠꯂꯒꯒꯨꯝꯕ ꯂꯩꯔꯝꯃꯕ ꯄꯥꯜꯂꯤꯕ ꯃꯍꯩ ꯊꯤꯟꯗꯣꯔꯛꯏꯕꯁꯤꯗ ꯄꯤꯟ ꯁꯥꯏꯁ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦꯀꯣ ꯌꯨꯝꯅ ꯊꯤꯟꯕꯒꯤ ꯃꯑꯣꯡꯗ ꯍꯨꯠꯂꯒ ꯂꯩꯔꯝ ꯇꯥꯔꯒꯗꯤ ꯃꯗꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯃꯨꯛꯀ ꯐ꯭ꯔꯨꯠ ꯐ꯭ꯂꯥꯏꯅ ꯊꯣꯛꯍꯟꯕꯅꯤ ꯑꯃꯨꯛ ꯍꯥꯏꯗꯣꯏꯅꯦꯕꯀꯣ ꯑꯗꯨꯅ ꯐ꯭ꯔꯨꯠ ꯐ꯭ꯂꯥꯏꯅ ꯊꯣꯛꯍꯟꯕꯅꯤ ꯍꯥꯏ ꯇꯥꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯇ꯭ꯔꯦꯞ ꯍꯥꯞ ꯇꯥꯔꯦꯀꯣ ꯐ꯭ꯔꯨꯠ ꯐ꯭ꯂꯥꯏ ꯇ꯭ꯔꯦꯞ ꯑꯅ ꯑꯗꯨ ꯐ꯭ꯔꯨꯠ ꯐ꯭ꯂꯥꯏ ꯇ꯭ꯔꯦꯞꯇꯣ ꯄꯥꯛ ꯁꯟꯅ ꯊꯥꯕ ꯅꯠꯇ꯭ꯔꯒꯗꯤ ꯄꯥꯝꯕꯤ ꯑꯍꯨꯝ ꯃꯔꯤꯈꯛ ꯊꯥꯕ ꯑꯣꯏ ꯇꯥꯔꯒꯗꯤ ꯄꯥꯜꯂꯛꯏꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯍꯩꯗꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯦꯛ ꯊꯤꯟꯗꯣꯔꯛꯄꯒ ꯑꯗꯨꯝ ꯕꯦꯒꯤꯡ ꯇꯧꯕꯤꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯤꯒꯤ ꯈꯥꯎꯒꯨꯝꯕ ꯑꯃꯅ ꯌꯣꯝꯁꯤꯜꯂ ꯊꯝꯕꯤꯕ ꯉꯁꯥꯏꯒꯤ ꯐ꯭ꯔꯨꯠ ꯐ꯭ꯂꯥꯏꯗꯨꯅ ꯂꯥꯛꯑꯒ ꯍꯨꯠꯇꯅꯕꯒꯤꯀꯣ ꯃꯅꯤꯡꯗꯨꯅ ꯑꯣꯏꯅ ꯍꯨꯠꯇꯣꯏꯅꯤꯀꯣ ꯃꯥꯗꯤ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯦꯛꯁꯤꯟ ꯊꯧꯔꯥꯡꯁꯤꯡ ꯍꯧꯖꯤꯛ ꯂꯧꯈꯠꯄ ꯌꯥꯏ
0: ꯉꯁꯤꯒꯤ ꯑꯍꯨꯝ ꯁꯨꯕ ꯂꯧꯈꯠꯆꯔꯤꯕ ꯋꯥꯍꯪ ꯑꯁꯤ ꯇꯣꯞ ꯃꯌꯥꯏ ꯂꯩꯀꯥꯏꯗꯒꯤ ꯇꯤꯂꯣꯇꯃꯥ ꯑꯊꯣꯛꯄꯝꯅ ꯇꯦꯛꯁ ꯃꯦꯁꯦꯖꯀꯤ ꯈꯨꯠꯊꯥꯡꯗ ꯊꯥꯕꯤꯔꯛꯄ ꯋꯥꯍꯪꯅꯤ ꯋꯥꯍꯪ ꯑꯅꯤꯈꯛ ꯍꯪꯕꯤꯔꯛꯏ ꯑꯍꯥꯟꯕꯒꯤ ꯋꯥꯍꯪꯁꯤ ꯍꯧꯖꯤꯛꯁꯤ ꯍꯩꯅꯧ ꯃꯆꯥ ꯃꯆꯥ ꯌꯥꯝꯅ ꯀꯦꯜꯂꯤ ꯃꯗꯨ ꯌꯥꯝꯅ ꯆꯝꯕ ꯑꯃꯁꯨꯡ ꯌꯥꯝꯅ ꯍꯥꯎꯕ ꯑꯆꯥꯔ ꯁꯦꯝꯕ ꯄꯥꯝꯖꯩ ꯍꯩꯅꯧ ꯃꯆꯥꯗꯨꯒꯤ ꯑꯆꯥꯔꯗꯨ ꯆꯥꯖꯅꯤꯡꯉꯤ ꯑꯗꯨꯒ ꯋꯥꯐꯝ ꯑꯃꯅ ꯍꯩꯈꯥꯒꯤ ꯑꯆꯥꯔ ꯁꯦꯝꯕꯁꯤꯒ ꯆꯞ ꯃꯥꯟꯅꯒꯗ꯭ꯔꯥ ꯂꯣꯀꯦꯜ ꯍꯩꯅꯧꯅꯤ ꯂꯣꯀꯦꯜ ꯍꯩꯈꯥꯅꯤ ꯍꯥꯏꯕꯤꯔꯛꯏ ꯑꯍꯥꯟꯕꯒꯤ ꯋꯥꯍꯪꯁꯤ
2: ꯍꯣꯏ ꯍꯩꯅꯧ ꯑꯆꯥꯔ ꯁꯦꯝꯕꯁꯦ ꯇꯁꯦꯡꯕꯒꯤ ꯍꯥꯏ ꯇꯥꯔꯒꯗꯤ ꯑꯆꯥꯔ ꯁꯦꯝꯕꯁꯦ ꯀꯩꯁꯨ ꯌꯥꯝꯅ ꯂꯨꯕ ꯄꯣꯠꯇꯤ ꯅꯠꯇꯦ ꯍꯥꯏꯖꯔꯤꯕ ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯁꯨ ꯏꯁꯥ ꯅꯨꯄꯤꯅꯤꯅꯀꯣ ꯍꯥꯏꯗꯤ ꯑꯆꯥꯔ ꯁꯦꯝꯕ ꯈꯣꯠꯄꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯩ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯏꯟꯇꯔꯦꯁꯇꯁꯨ ꯂꯩꯔꯤꯅꯦꯕꯀꯣ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯇꯧꯕ ꯌꯥꯕꯁꯦ ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯃꯇꯝ ꯈꯔ ꯆꯥꯅꯅꯕꯒꯤꯗꯃꯛꯇꯀꯣ ꯑꯩꯈꯣꯏ ꯐꯖꯅ ꯆꯥꯝꯊꯣꯛꯄꯤꯔꯅꯤ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯁꯥꯒꯤ ꯍꯥꯏꯕꯗꯤ ꯄꯥꯝꯖꯕ ꯁꯥꯏꯁ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦꯅꯦꯀꯣ ꯑꯗꯨꯗ ꯀꯛꯊꯠꯄꯤꯔꯦ ꯍꯥꯏꯔꯀꯥꯟꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯨꯡꯗꯥꯡꯁꯤꯗ ꯃꯔꯨꯒꯨꯝꯕ ꯀꯩꯒꯨꯝꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯆꯥꯕ ꯌꯥꯔꯣꯏꯗꯕꯁꯤꯡꯗꯣ ꯂꯧꯊꯣꯛꯄꯤꯔꯒꯀꯣ ꯊꯨꯝꯗ ꯐꯖꯅ ꯇꯣꯠꯂꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯆꯨ ꯍꯥꯞꯀꯦ ꯌꯥꯏ ꯍꯥꯞꯄꯣ ꯌꯥꯏ ꯑꯗꯨꯗꯤ ꯏꯁꯥꯒꯤ ꯑꯄꯥꯝꯕꯅꯦꯕ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯔꯀꯥꯟꯗ ꯊꯨꯝꯁꯦ ꯇꯣꯠꯂꯒ ꯅꯨꯡꯗꯥꯡꯁꯦ ꯐꯖꯅ ꯊꯝꯕꯤꯔꯝꯃꯕꯀꯣ ꯏꯆꯝ ꯆꯝꯅ ꯁꯦꯝꯕꯒꯤ ꯃꯑꯣꯡꯅꯤꯀꯣ ꯑꯗꯨꯒ ꯅꯣꯉꯥꯜꯂꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯆꯥ ꯊꯥꯎ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯑꯆꯥ ꯊꯥꯎꯁꯦ ꯐꯖꯅ ꯁꯥꯍꯜꯂꯦ ꯍꯥꯏꯔꯀꯥꯟꯗ ꯏꯪꯊꯍꯜꯂꯕ ꯃꯨꯜꯍꯜꯂꯒ 인다 라간다 가사기 코이나 CM 기바 톰돌라가 탐 기바 농당다 탐 기바 하이노우 나트라가나 하이카 아자 하이타레고 너 이만다 마니고 심플 오이나 하이디 암 짬나 CM 기 하르가디 아도 가사기 타우두다 하이젠 비레 하라간다 파제나 파제나 토틀리 하라간다 보틀 아파바 보틀 하이디 글라스 기 보틀 람다 하피라가 마콩 쿰잘라가 누사데 누미니 니옴니 누미 마리 망아니 탐마다 누 파제나 자바 야라네 부고 아도 가이 코이나 펑겔 그롯 쿰발락 탄다 부고 비네거 쿰바디 하피 아도 비네거 세 하이리 바 하이징 제로네 에스딕 낙다 네바 아디 아사이기 하이카도네 헤나웨 에스딕 오레 나 비네거 하파기 마토다데도 비네거 제기 땅가도 하파 아이디 50 ml 곰바 얌다바다고 100 ml 곰바 기당 하이디 보틀 코이 500 g 기웅바 라우러가고 아도 마이나도 마코이나 CMB 야에나 칼리
0: 딜로 타마기 에로이바 와항다 항비르리바 와항시 닝다우 팜비 참아 목 하우제리 마두 얀탈라바수 헥타 하고락파 마루 푹타비다 마사마 톰타 시제키나바 봄타키나바 히다 콤발라이브라 레르가디 탁피르 우하이비르크파니
2: হয় ইংটো পাম্বি সে কইগি আমনা জি মাসা আমনা কান বপো নি বকইগি সাইনোডন গাইনে গাই কইগি পুংফাই গুম বজে মইগি ধাডি ওরেগ জুমানা মুকজে মউ পালেবা আদু মাসি হাত কি হাই তারগ দি তাসিং মকি দি মাজে ফজনা হাইদি লকথো খরগে ইরাডিকেশন তোগি হাইর গদি মাগি রাইজোম হাই তারে নি মাগি মরু জে ফুক পনা তরগ দি উপায় দি সুলেই লেই তেবা আদু মকপু মরু জে ফুক ওই হাইরগদি কইনে জাংয়েন আমাদি তোবে আই কামাইন তোগে কান্দা কইগি মনাসে ফজনা পালি বামাগি মনাসে মাসিসে কইনে কক্তত্তবি দনে গ্লাইফোসেট হেবিদি হাউরি বজাগাসে কই ইয়ুংগা ইয়ামন নকনাব্রা নাত্রগনা পুখরি মপানদা হোব্রা হেবিদি ইয়েন বাম দরকার তাই কইনো দে কইনে গ্লাইফোসেট কক্তং দিকা পেয়াইবা গ্লাইফোসেট সে কই 41 এসএল এন লাগ পোটসে মাদি নন সিলেক্টিভ নিবা কইনো দা সিলেক্টিভ হার্ট লইবা গো হেতা মনা আথিং বগই মনাক তো দা হাউরি পোটসে পুনমক লই হাট
0: কানেবা
2: সিস্টেমিক দি ওইবা সিস্টেমিক ওইবেদুনা মরম ওইরাগা মনা জিদে কইনা হানা ফজনা কাপনেবা কাপকান্দা নুমিত আইকি মঙ্গা তরুকনি হপ্তাহ মুখে থামদুইনে কী নদং সাই মনাদ জুপসন গ্লাইফোসেটসে মি মরাদুতান জুপসলহনদুইনে আদ মরাদৌরে হাইরকান্দ মাপামিজি সিদুইনেবকো আদুন আইকোইনে কাকথলগা হিদা কাপদিয়াদেব মনাজে ফজনা লৈদিনগাইদৈন কাপকদব আদুবু তাসেং মকি লয়ন হাতোহনগি হাইতারগদি ফুকপদো ফুকপদো ন কোয়াই বেস্ট অপশন নইদুইনে
0: ngasigi marisuba lokachari bo wahang asi yari pok singa mathak laikai degi mohammad afzal na thavirakpani taton nanau gi inkhol da khamen barmasika pambi jani muk thajeri sahi guding gi thajabani ha nadi marang kaina phajana pali chathok sulai handak sahi na kitang watli khamen singsi mapal kenba amadi mahida tin hutpa toina thengna jai masina nanau da ningba kaihalle mapal kenba amadi tin hutpa degi kamdau na ngak thokadagi পাম্বাই আমতং তাকপিরাও আদুগা আরোইবেদা ওহং আমসো হংবিরাকলি লিচি পাম্বি আমখক থাজাবনি গ্রাফটিং তাওরবা পাম্বিনি সহি অহুমুকসুরে মপাল সাবসু উদে মণিপুরগি লৈবাক লৈহাউদা লিচি সি থাখিবেদগি চহি কয়াদা পানবগে লেপ মুক্তি ওয়াংলে পাম্বি সি মথং সহিদ পানব কারি কারি থাওরাং লখতকেদগি তাকপিরাকপনি
2: ফানি হাইজেগে গসাগি খুইগি খামিয়ান বারমাসিকা খুইনে খামিয়ান বহেক থারাকান্দি গসাই হুতপদো মাগি মাহিদ হুতপজে মাসি খুয়াইদগি মাগি মেজার পেস্ট নে হাইতারিগো ব্রিনজাল সুট এন্ড ফুটবল গও কই ইংলিশ দা হাইরাগনা খামিয়ান